আকাশবাণী ইম্ফল ঘাসি ইংগি তরানি থইনি পানব জুলাই কুন্তরুক ইং লিশনি কুন্তরুক নমাইজিং নুমিত সকাব্দ লিশমাপন নিফু নিপান আকাশবাণী ইম্ফল কে সঙ্গাই চ্যানেল কে আহম থরম পড়েন সন্দোক হৌজি সন্দোক মেগা হার্টস চাম আহম দশমিক মঙ্গা থরম তাবি তরাম অক্সরি খুরমজরি

0: ꯑꯦꯁ ꯁꯤ ꯑꯦꯁ ꯇꯤꯒꯤ ꯂꯩꯗꯅꯀꯣ, ꯑꯗꯒꯤ ꯗꯤꯁꯑꯦꯕꯜꯁꯤꯡꯒꯤ ꯗꯤꯁꯑꯦꯕꯜ ꯍꯥꯏꯗꯤ ꯗꯤꯁꯑꯦꯕꯜ ꯍꯥꯏꯔꯅꯨ ꯍꯥꯏ, ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯗꯤꯐ꯭ꯔꯦꯟꯠ ꯑꯦꯕꯜ ꯄꯔꯁꯟ ꯍꯥꯏꯔꯣꯏ, ꯃꯣꯏꯁꯤꯡꯁꯤꯒꯤ ꯔꯥꯏꯠꯁꯤ ꯄꯨꯊꯣꯛꯑꯒ ꯀꯣꯔꯠꯇ ꯄꯤ ꯑꯥꯏ ꯑꯦꯜ ꯊꯥꯔꯒ ꯄꯥꯔꯃꯤꯅꯦꯟꯠ ꯂꯤꯇꯤꯒꯦꯁꯟ ꯊꯥꯔꯒ ꯃꯣꯏꯒꯤ ꯔꯥꯏꯠꯁꯤ ꯄꯤꯕꯁꯨ ꯌꯥꯏꯌꯦꯕꯀꯣ. ꯑꯃꯥꯏ ꯇꯧꯗꯅ ꯂꯣꯌꯔ ꯍꯥꯏꯕꯁꯤꯗ ꯑꯩꯅ ꯈꯟꯕꯗ ꯃꯁꯤ ꯂꯥꯏꯅ ꯊꯥꯔꯛꯄ ꯗꯨꯠ ꯀꯨꯝꯖꯥꯅꯤꯗ, ꯃꯥꯅ ꯐꯖꯅ ꯇꯧꯔꯒꯗꯤ. ꯑꯗꯣꯝꯗ ꯌꯦꯡꯉꯒꯗꯤ ꯑꯩꯅ ꯈꯟꯕꯗ ꯗꯤꯁ ꯏꯁ ꯋꯥꯟ ꯑꯣꯐ ꯗ ꯕꯦꯁ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯦꯔꯤꯌꯔ ꯑꯣꯞꯁꯟ ꯑꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯧꯋꯦ.
1: ꯋꯥꯟ ꯑꯣꯐ ꯗ ꯕꯦꯁ ꯀꯔꯤꯌꯔ ꯑꯣꯞꯁꯟꯅꯤ ꯍꯥꯏꯕꯅꯤ ꯂꯩꯔꯤꯕ ꯀꯔꯤꯌꯔ ꯑꯣꯞꯁꯟ ꯃꯌꯥꯝꯁꯤꯡꯁꯤꯗꯒꯤ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯕꯁꯦ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯂꯩꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯅ ꯊꯝꯕꯤꯔꯤ ꯑꯣꯖꯥ. ꯑꯣꯖꯥ, ꯑꯩꯈꯣꯏ ꯉꯁꯤꯒꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏ ꯂꯨ ꯑꯁꯤ ꯇꯝꯃꯒꯦꯅ ꯈꯟꯕ ꯃꯇꯝꯗ ꯍꯥꯏꯖꯕ ꯑꯣꯖꯥ, ꯑꯩꯈꯣꯏ ꯑꯗꯨꯝ ꯃꯤꯁꯀꯟꯁꯦꯞꯁꯟ ꯈꯔ ꯑꯗꯨꯝ ꯂꯩꯅꯕꯁꯨ ꯌꯥꯎꯋꯦ. ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯃꯤꯁꯀꯟꯁꯦꯞꯁꯟꯒꯗꯤ ꯑꯣꯖꯥꯅ ꯁꯨꯝ ꯑꯣꯖꯥꯒꯤ ꯂꯥꯏꯟꯗꯁꯨ ꯁꯨꯝ ꯂꯩꯔꯛꯄꯅꯤꯅ ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯃꯤꯁꯀꯟꯁꯦꯞꯁꯟꯒꯗꯤ ꯂꯩꯕꯁꯤ ꯊꯦꯡꯅꯕꯤꯌꯨ ꯑꯣꯖꯥ?
0: ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯨꯝ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯈꯔ ꯂꯩꯇ꯭ꯔꯦ, ꯃꯃꯥꯡꯉꯩꯗ ꯂꯩꯔꯝꯕꯁꯤ ꯂꯣꯁꯤ ꯂꯥꯁ ꯑꯣꯞꯁꯟ ꯑꯣꯏꯅ ꯑꯇꯣꯞꯄꯁꯤ ꯐꯪꯗ꯭ꯔꯒ ꯑꯗꯨꯗꯤ ꯑꯇꯩ ꯐꯪꯗ꯭ꯔꯕꯅꯤꯅ ꯂꯣ ꯇꯝꯖꯜꯂꯣ ꯀꯥꯏꯅ ꯇꯝꯕꯒꯨꯝꯕꯀꯣ ꯁꯤꯃ. ꯑꯗꯒꯤꯗꯤ ꯑꯅꯤꯁꯨꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯣꯁꯤ ꯑꯦꯅꯤ ꯃꯤ ꯑꯃꯅ ꯖꯦꯛ ꯑꯃꯁꯨ ꯖꯤꯟ ꯑꯃꯁꯨ ꯇꯝꯕ ꯌꯥꯏ ꯀꯥꯏꯅ ꯈꯟꯅꯕ ꯑꯃ, ꯑꯇꯣꯞꯄ ꯇꯝꯕꯗꯤ ꯄꯩꯈꯥꯒ ꯊꯥꯔꯒ ꯌꯥꯝ ꯍꯣꯠꯅꯔꯒ ꯇꯝꯒꯗꯕꯅꯤ ꯍꯥꯏꯕ ꯑꯃ, ꯂꯣꯗꯤ ꯄꯨꯝꯇꯝ ꯇꯝ ꯌꯥꯕꯅꯤ ꯍꯥꯏꯕ ꯑꯃ ꯁꯤꯃ. ꯑꯍꯨꯝꯁꯨꯕꯗ ꯂꯣꯁꯤꯗꯤ ꯐꯦꯃꯤꯂꯤꯗ ꯑꯣꯀꯤꯜ ꯑꯣꯏꯕ ꯌꯥꯎꯗ꯭ꯔꯒꯗꯤ ꯃꯗꯨ ꯆꯦꯝꯕꯔ ꯑꯃ ꯂꯤꯡꯕꯗ ꯀꯔꯣꯔꯁꯨ ꯔꯨꯄꯤ ꯆꯪꯉꯤ. ꯃꯥꯏ ꯇꯧꯕꯅꯤ ꯅꯪꯒꯤ ꯅꯪꯒꯤ ꯐꯦꯃꯤꯂꯤ ꯂꯥꯏꯟꯗ ꯐꯥꯗꯔ ꯃꯥꯗꯔ ꯏꯕꯨꯕꯣꯛ ꯑꯗꯨꯗ ꯂꯣꯌꯔ ꯐꯥꯎꯕ ꯑꯣꯏꯕ꯭ꯔꯥ ꯀꯥꯏꯅ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯆꯠꯅꯩꯀꯣ. ꯃꯁꯤꯅ ꯆꯠꯅꯕꯅꯤ, ꯑꯗꯨꯒ ꯃꯁꯤꯒꯤ ꯇ꯭ꯔꯦꯟꯁꯤꯗꯤ ꯍꯧꯖꯤꯛ ꯂꯩꯇ꯭ꯔꯦ. ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯋꯥꯟ ꯑꯣꯐ ꯗ ꯕꯦꯁ ꯁ꯭ꯇꯨꯗꯦꯟ ꯏꯟ ꯗ 12th ꯁ꯭ꯇꯦꯟꯗꯔ ꯑꯁꯤ ꯂꯣ ꯇꯝꯃꯦ ꯃꯉꯥꯡꯁꯤ. ꯑꯗ ꯑꯩꯉꯣꯟꯗ ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯅ ꯁꯨꯝ ꯊꯦꯡꯅꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯤꯚꯤꯗ ꯀꯩꯗ ꯉꯥꯡꯕꯒꯤ ꯃꯍꯩꯔ ꯈꯪꯗꯦ, ꯃꯃꯥ ꯃꯄꯥꯅꯦ ꯃꯆꯥꯁꯦ ꯄꯨꯔ ꯄꯨꯔꯒ ꯑꯣꯖꯥ ꯂꯣ ꯇꯝꯃ ꯇꯝꯖꯔꯒ ꯏꯆꯥꯁꯦ ꯏꯆꯥꯅꯨꯄꯤꯁꯦ ꯀꯗꯥꯏꯗ ꯇꯝꯃꯨꯒꯦ ꯀꯃꯥꯏꯅ ꯇꯝꯒꯅꯤ ꯍꯥꯏꯁꯦ ꯀꯦꯔꯤꯌꯔ ꯒꯥꯏꯗꯦꯟꯁ ꯂꯧꯕ ꯂꯥꯛꯑꯦꯕꯀꯣ. ꯑꯗ ꯑꯩꯈꯣꯏ ꯐ꯭ꯔꯤꯗꯅꯤ, ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯦꯔꯤꯌꯔ ꯒꯥꯏꯗꯦꯟꯁ ꯄꯤꯔꯤꯁꯦ. ꯃꯔꯝ ꯇꯝꯃꯦ, ꯑꯗꯨꯅ ꯇꯥꯛꯄꯗꯤ ꯂꯣꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯃꯔꯖꯤꯡ ꯐꯤꯜ ꯑꯃ ꯑꯣꯏꯔꯦ. ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯦꯡꯕꯗ 1.4 ꯃꯤꯂꯤꯌꯟ ꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯗ ꯂꯣꯁꯤ ꯁꯦꯛꯇꯔ ꯑꯃꯒꯨꯝꯕꯅꯤ, ꯌꯥꯝ ꯆꯥꯎꯕ ꯁꯦꯛꯇꯔꯁꯦ. ꯃꯥꯒꯤ ꯄ꯭ꯔꯣꯐꯦꯁꯟꯒꯤ ꯃꯔꯛꯇ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯃꯁꯤꯡ ꯌꯥꯝꯕꯁꯤ ꯃꯥꯅ ꯑꯣꯏꯔꯝꯒꯅꯤ. ꯑꯗ ꯃꯨꯝꯕꯩ ꯍꯥꯏꯀꯣꯔꯠꯇ ꯆꯠꯄꯗꯤ, ꯃꯨꯝꯕꯩ ꯍꯥꯏꯀꯣꯔꯠꯀꯤ ꯒꯦꯠꯇꯒꯤ ꯍꯧꯔꯒ ꯍꯥꯏꯀꯣꯔꯠꯀꯤ ꯕꯤꯜꯗꯤꯡꯁꯦ ꯆꯪꯉꯤ ꯇꯧꯕꯗ ꯆꯪꯐꯝ ꯂꯩꯇꯦ, ꯕꯖꯥꯔꯗ ꯑꯩꯈꯣꯏ ꯆꯪꯕꯗ ꯀꯔꯤ ꯅꯩꯗꯅ ꯑꯃꯥꯏ ꯇꯧꯅ ꯍꯥꯏꯀꯣꯔꯠꯁꯤꯗ ꯂꯣꯌꯔ ꯃꯌꯥꯝꯅ ꯄꯤꯛꯊꯜꯂꯦ. ꯑꯗꯨꯒꯤ ꯄꯣꯠ ꯑꯃ ꯂꯩꯌꯦꯕꯀꯣ, ꯃꯁꯤꯃ ꯑꯩꯈꯣꯏ ꯈꯪꯕꯤ ꯇꯥꯔꯦ. ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯑꯅꯤꯅꯤ ꯂꯩꯔꯤꯁꯦ, ꯑꯃꯅ 10+2 12 ꯂꯣꯏꯔꯒ ꯇꯝꯕ ꯂꯣ ꯑꯃ, ꯑꯃꯅ ꯒ꯭ꯔꯦꯖꯨꯑꯦꯁꯟ ꯂꯣꯏꯔꯒ, ꯒ꯭ꯔꯦꯖꯨꯑꯦꯁꯟꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯤ.ꯑꯦꯁ.ꯁꯤ ꯑꯗꯒꯤꯗꯤ ꯕꯤ.ꯑꯦ ꯇꯝꯕ ꯂꯣꯏꯔꯒ ꯇꯝꯕ ꯑꯃ, ꯑꯣꯞꯁꯟꯁꯤ ꯂꯧꯕꯤ ꯇꯥꯔꯦ. ꯑꯥꯏꯗ ꯗꯤꯄꯦꯟꯗꯤꯡ ꯑꯣꯟ ꯗ ꯐꯕꯗꯤ 5 ꯌꯔ ꯏꯟꯇꯤꯒ꯭ꯔꯦꯇꯦꯗ ꯀꯣꯔꯁ ꯍꯥꯏꯗꯅ 12 ꯂꯣꯏꯔꯒ ꯇꯝꯃꯤꯁꯦ, ꯁꯤꯅꯗꯤ ꯐꯩ. ꯃꯅꯤꯄꯨꯔꯗꯁꯨ ꯂꯩ ꯇꯝꯐꯝ, ꯃꯄꯥꯟꯗꯁꯨ ꯂꯩ. ꯑꯗꯨꯁꯨ
1: ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯁꯟ ꯂꯩꯔꯦ
0: ꯃꯁꯤ? ꯀꯩꯅꯣꯅꯤ, ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯣ ꯇꯝꯒꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯃꯃꯥꯡꯉꯩꯗꯗꯤ ꯏꯕ ꯆꯠꯂꯒ ꯍꯦꯛꯇ ꯇꯝꯃꯦꯀꯣ, ꯑꯗꯨꯗꯤ ꯌꯥꯔꯣꯏ. ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯃꯥꯅ ꯁꯨꯝ ꯇꯝꯕ ꯌꯥꯕ ꯂꯩꯔꯝꯒꯅꯤ ꯐꯠꯇꯕꯁꯨꯀꯣ, ꯑꯗ ꯏꯁ ꯗꯤꯐ꯭ꯔꯦꯟ ꯊꯤꯡꯅꯤ. ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯀꯃꯥꯏ ꯂꯩꯒꯦ ꯀꯥꯟꯗ ꯂꯣ ꯇꯝꯒꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯈ꯭ꯋꯥꯏ ꯐꯥꯁꯇ ꯇꯝꯗꯣꯏꯁꯤ ꯀ꯭ꯂꯦꯠ ꯑꯅ ꯂꯩ, ꯀ꯭ꯂꯦꯠꯁꯤ ꯊꯥ ꯇꯥꯔꯦ. ꯀ꯭ꯂꯦꯠ ꯑꯁꯤꯒꯤ ꯃꯥꯒ ꯑꯁꯥꯡꯕꯗꯗꯤ ꯀꯃꯟ ꯂꯣ ꯑꯦꯗꯃꯤꯁꯟ ꯇꯦꯁ ꯍꯥꯏꯕ ꯁꯝꯕꯗ ꯀ꯭ꯂꯦꯠ CLAT ꯂꯦꯞꯈ꯭ꯔꯕꯅꯤ 2026ꯒꯤ ꯑꯥꯒꯁꯀꯤ ꯇꯥꯡ 3ꯗꯒꯤ ꯐꯣꯝ ꯇꯥꯕ ꯍꯧꯔꯒ ꯍꯟꯗꯛꯀꯤ ꯑꯥꯒꯁꯁꯦ, ꯑꯗꯨꯒ ꯑꯣꯛꯇꯣꯕꯔꯒꯤ 31ꯗ ꯂꯣꯏꯅꯤ 2026ꯒꯤ ꯑꯦꯄꯤꯌꯔꯤꯡ ꯇꯧꯔꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯊꯥꯕ ꯌꯥꯅꯤ. ꯀ꯭ꯂꯦꯠꯁꯤ ꯇꯧꯗꯣꯏꯁꯤꯅ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯀꯥꯟꯗ ꯃꯥꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏ ꯀꯟꯁꯣꯔꯇꯤꯌꯝ ꯑꯣꯐ ꯅꯦꯁꯅꯦꯜ ꯂꯣ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤꯁ ꯍꯥꯏꯅ ꯑꯃ ꯂꯩꯌꯦꯕ, ꯑꯗꯨꯅ ꯇꯧꯗꯣꯏꯅꯤ. ꯑꯗꯨꯅ ꯀ꯭ꯂꯦꯠꯁꯤ ꯃꯥꯒꯤ ꯃꯥꯔꯛꯁꯤ ꯄꯨꯔꯒ ꯑꯉꯥꯡꯁꯤꯅ ꯀ꯭ꯂꯦꯠꯁꯤꯗ ꯃꯥ ꯄꯥꯁ ꯃꯥꯛ ꯂꯩꯇꯦ, ꯃꯥꯏ ꯃꯥꯛ ꯑꯃ ꯄꯤꯔꯛꯀꯅꯦꯕꯀꯣ. ꯑꯗꯨ ꯃꯥꯛꯇꯨ ꯄꯨꯔꯒ ꯃꯥꯅ ꯕꯦꯡꯒ꯭ꯂꯣꯔ ꯇꯝꯅꯤꯡꯉꯒ ꯕꯦꯡꯒ꯭ꯂꯣꯔꯒꯤ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯊꯥꯖꯤꯟꯗꯣꯏꯅꯦꯕ, ꯑꯗꯨꯒꯤ ꯃꯥꯛꯇꯨ ꯌꯦꯡꯉꯒ ꯃꯣꯏꯅ ꯑꯦꯗꯃꯤꯁꯟ ꯄꯤꯔꯛꯀꯗꯣꯏꯅꯦꯕ. ꯑꯗ ꯀ꯭ꯂꯦꯠꯁꯤꯅ ꯀꯚꯔ ꯇꯧꯔꯤꯁꯤ 26 ꯅꯦꯁꯅꯦꯜ ꯂꯣ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ, ꯂꯣ ꯀꯣꯂꯦꯖ ꯍꯥꯏꯕ ꯅꯠꯇꯦꯀꯣ, ꯂꯣ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ. ꯑꯗꯨꯅ 26 ꯂꯣ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤꯁꯤ ꯃꯁꯤꯗ ꯑꯦꯗꯃꯤꯁꯟ ꯐꯪꯗꯣꯏꯅꯤ. ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯑꯃꯅ ꯀ꯭ꯂꯦꯠꯁꯤꯗꯤ 10+2ꯅꯤꯀꯣ, 12 ꯂꯣꯏꯔꯒ ꯂꯣꯏꯗ꯭ꯔꯤꯉꯩ ꯑꯦꯄꯤꯌꯔꯤꯡꯁꯨ ꯊꯥꯕ ꯌꯥꯏ. ꯑꯗꯨꯒ ꯃꯥꯅ ꯇꯧꯗꯣꯏꯁꯤ ꯃꯥꯗꯤ 2 hour ꯑꯣꯐꯂꯥꯏꯟ ꯇꯦꯁꯅꯤ, ꯑꯣꯐꯂꯥꯏꯟ ꯑꯣꯐꯂꯥꯏꯟ ꯄꯦꯟ ꯄꯦꯄꯔ ꯐꯣꯔꯃꯦꯠ, 120 ꯃꯜꯇꯤꯄꯜ ꯆꯣꯏꯁ ꯀ꯭ꯋꯦꯁꯟ, ꯑꯗꯨꯗ ꯇꯧꯗꯣꯏꯅꯤ. ꯌꯨ.ꯖꯤ. ꯂꯦꯚꯦꯜꯅꯤ ꯁꯤꯃ, ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯕꯤ ꯇꯥꯔꯦ. ꯃꯥꯅ ꯇꯝꯗꯣꯏꯁꯤ BA LLB ꯗꯤꯒ꯭ꯔꯤ ꯑꯅꯤ ꯐꯪꯗꯣꯏꯅꯦꯕ, ꯃꯥꯁꯦ BA ꯑꯣꯏꯗꯣꯏꯅꯤ, LLB ꯑꯣꯏꯗꯣꯏꯅꯦꯕ, ꯑꯗ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ BBA LLB, ꯑꯗꯒꯤꯗꯤ ꯃꯣꯏꯗꯤ BC BSc LLB ꯁꯨ ꯂꯩꯔꯦ, ꯁꯥꯏꯟꯁꯀ LLB ꯄꯨꯟꯅ ꯆꯠꯄ ꯁꯤꯅꯤ. ꯑꯗꯨ ꯁꯤ ꯄꯣꯠꯁꯤ ꯑꯃ ꯈꯪꯕꯤ ꯇꯥꯔꯦ. ꯑꯗꯒꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯨꯝ ꯊꯦꯡꯅꯕꯗ ꯀ꯭ꯂꯦꯠꯇ ꯌꯥꯎꯗꯕ, ꯗꯦꯜꯂꯤꯒꯤꯗꯤ ꯌꯥꯎꯗꯦꯕ. ꯗꯦꯜꯂꯤ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯇꯣꯉꯥꯟꯅ ꯃꯣꯏꯒꯤ ꯇꯦꯁ ꯑꯃ ꯇꯧꯋꯦꯕ. ꯑꯗꯒꯤ ꯑꯇꯣꯞꯄ ꯂꯣ ꯁ꯭ꯀꯨꯜ ꯚꯨꯕꯅꯦꯁ꯭ꯋꯔꯒꯤ ꯑꯃ ꯂꯩ, ꯑꯗꯨꯅ KIIT ꯁ꯭ꯀꯨꯜ ꯑꯣꯐ ꯂꯣ ꯀꯧꯏ, ꯑꯗꯨꯒꯤꯁꯨ ꯃꯥꯒꯤ KIITTE ꯂꯣ ꯀꯧꯏ, ꯑꯗꯨ ꯊꯥ ꯆꯪ ꯇꯥꯔꯦ ꯍꯧꯖꯤꯛ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤꯁꯤꯅ. ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯃꯥꯁꯇꯔꯒ ꯇꯧꯕꯁꯤꯅ ꯇꯣꯉꯥꯜꯂꯦ, ꯃꯥꯅꯕꯨ ꯀꯃꯟ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯑꯦꯟꯇ꯭ꯔꯥꯟꯁ ꯇꯦꯁ ꯑꯃ ꯇꯧꯏ, ꯁꯤꯒꯤꯗꯤ ꯃꯣꯏꯒꯤꯗꯤ ꯃꯩ ꯂꯩꯅꯗ꯭ꯔꯦ. ꯑꯗꯨꯃ ꯑꯗꯨ ꯍꯧꯖꯤꯛꯀꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯕꯤꯗꯣꯏꯁꯦ ꯍꯧꯖꯤꯛꯀꯤꯁꯦ 20 ꯌꯥꯝꯅ ꯐꯕ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯑꯐꯕꯗꯤ ꯂꯩꯇꯦꯀꯣ, ꯍꯥꯏꯗꯤ ꯂꯥꯏꯔꯤꯛꯇꯤ ꯆꯞ ꯃꯥꯟꯅꯩꯕ, ꯃꯅꯤꯄꯨꯔ Raipur, Chhattisgarh is Jupai, and Dr. Ram Manohar Lohia, National Law University, Lucknow Giga. I guess I say 26 Law University, Aduda Mingsan Pangduneva, Clayset Taraga, Adu Matu Pursa Tuneva. Koswai Anapahagana, National Law University, and the Judicial Academy and Gawati the Labour. And so my talk in Loymok to Pandre Matam Dunaka, 26th TBO, Loynaka and the My Pangbani, Aduga Queen and Kangbadabu, Maharashtra, Law University, quite labour is Maharashtra, Madi Laysung, Maharashtra National Law University, Aurangabad Amle, Maharashtra National Law University, Mumbai the Amale, Adi Maharashtra National Law University, Nagpur Damsule, Aju Nagutame, Nagusham Pompom, Maharashtra see one of the quick leading Nick and Punisule, Punisha Pomini, Madi Law University, Omle, China Law University, Tamba, who the Madi Clecki Makaratone, the Diligidi, Magi Tongana, and Transam Toyboko, Madi Clecki Yauti, Adu the Targa Tamtare, Aduga, Magi Magi University, Tonga Tuana, Tokjeribo, Aduga, National Law University, 26 Tanga Targeti, Hoji Clay to Tatare. Kleti hoja in haize bodu phum thaba haudore dena ko sima sima sai toro adu tam haudaga na graduation loira ga after graduation akoi 10 plus 2 plus 3 hata ren ko adu loira ka da ma di arts yani science yani any jaga any
1: field ga la pe
0: yani adu toga ma simu adu na 3 years di pan hanga dre hoji adu hanga phum do thia ga khoi da lms hangi dena ko lms law college sai to dena asumoy thia ga tam tare oi ki sai best session di tam ni tam ga di apha ba tam ni kaino ka apha ba tam ni like this amani Like to talk at the Ozazo of Home Changel, the world friend or Tamakaduni, Sagi, a quick symptom Tambaya received professionally in a mood court class or cunny, at the Supreme Court Judge Singh, at the High Court Judge Singh, at the International Court of Justice, ICJ Gizaska Laganga and Neboko, more interaction with Torka Neboko, the internship of Torkani, Sigi Singh, she the Husari winner, must well train winner. I like key, lawyer can my pack from Changbunina. A proper use the tongue of the name, Taudabu, Pashatika Sawimus. Adana Quenadi, Pashasa over the doctor engineer can be one of Hosiki Logi, National Law University, Tamta, the Masu, Moyga Chalk, Pashaman and Domal. The Moyna Taiwa Education City, Dum Apabuini, Quimani Pu University, a Kosu, a proper UC money, Aduga, Magi Magi, Peril University, College Students, and Translogzevoko. A minor option do a minor, Lena Quentambe.
1: Zamarak tak na, aku caller aku kiti on, aku kelak memale. Anteng loko cage. Hello.
2: Hello.
1: Hello. Naharungi konsil kita ramni minglay from Han happy you.
2: Sir, I told sir, saya kaya awal lagi mutum lanchen di channel.
1: Mutum lanchen bi, atau tadi ingat saya kaya kita hamjari ba law as a career options to the youth of Manipur. Hai bahiram sida kari wafam kangbi ningi tak piu.
2: Sir, aina apa sir dari kangjaning bahse law ze aku as a career amo ina cat kaya aina kan ba student amo ina na. Successful legal professional amo oige hai ba. Matanda kuih kita ngai pada na bang dapat ya coba quality skumba skill gumba lebi bra kita kuih kita ibanoh habis tu tangzening ba.
1: Okay. Hozeki hariba question cibak. Zada ke kuih kami nabi kudong cawas silog zeke. Yam nunu ngai zeke kuih kita harungi konsil kita ramda saruk ya birakpa mutum lanchen bicanu haninga litena thakap bang dokceri. Zada ke kuih pakum si taminasi.
0: Yam sangmut kanuni ko. Yam kuih tentak ngai raga. Si ki posisi ndai naka anda kuih ngangbi dosi. Tumayam sukang oni. Saben lem of evocacy limbs thangmai edo evocacy ki thangmai tare le evo ma si ki thangmai tare sikana na hairam bunu harakanda church it word about peri koi ma ki lyric the seven lambs of evocacy le bene evo adu de man lem thangmai tare pi ma si tare sibu khanga gadi phaw bokin hoira ni ko shodan phaw ni adu hojik phaw bokin sing si ma si tare si lo yaw bre di yaw mo ma nga yaw mo ani yaw be adu ma si de nakshal li ke sabe lem of evocacy de man le ma nga da phang to tok tok phang asu ani dang phang asu ma du phaw bokin hoi dui ni ana ahan ba da man hai ba si Honesty, Haragadi, my intellectual and professional integrity, Oiba, I think it's truthful to their client. Clients not take quarters of truthful together when he, Adogamana Tamiba, Lu Masamakto, Adogas truthful together, Adogasin honesty, with the Haraga, honesty Oiba, Hydunini, Adagiti Kares Oiba, Kares Harakanda, Queen Samsamna, Mapan Kermanate, Quigi, Justice Pina Bamasa, Kareses Ubum Change, Idi Amatap situation Pythorokani, Ukilumatamzida, Pagam Taukis or Kanevo, Idi Gomimatakato Yorkani, Akanbami, Daku, Matakatokis or Kani, Waribuko. Madumamdu, Mana Namti, a set Pumchang, Maduna, he should be powerful with Unimasi. Aduna, a quaint English the Haga, daring circumstances. I, Madu, Namoka Sapri Karesamasangi, the Aman industry, Honava Kanba, Kesamanga, Yentomacharaga, Tunga, yarare maje hard work si maje continuous to godabani aduga maje magi mathangi lakado case to gi maje preparation adu continuous study changebo madun industry hai moin hai bada adi wit has a wit wit has the kind of kanda ability to quick a quick thinking ai khan maje ai khalu gi harati okindi yarare khuta ka dak khalan chapi bangam changi adu akoi hoji ti okin okin jian ngai bamna extra ngub case ya a case poni so haro ida le ngam poni haje adu kanone wit ki poni wit oi ba adu which the anini one ability to think quickly adu ga which ki am characteristic amna humor or cleverness ase aki khatang to bu sangai ba ko yam sele so di adu economy na changning we ba ko adu mai to na wit oi bam changi adu eloquence and eloquence ase na art of persuasive speaking ai sam sam nga ngona to persuasion ga loina na speaking to bum changi quote ni ko haje ri sa adu gi mana to go do ba subject matter tu yam phajana articulate to ba adu gi di mana sinable language su kamano ba fren oi bam changi ba ko adu na kai da kala ga hanta quote phami ba just sindu da mana hum ga sakhi doine bo aduna moine eloquence hai ade adjustment hai da ko saiki lawyer sing si ma si ma gi multiple perspective si si da ma analysis to um changi aduga ma gi maung da lebe strength adu weakness si kaino ma sana khangje um changi aduga sound a quick hai jai strategic decision hai moi lon da hai di kaino ma lak pa da mana sina chu me si man decision lo bung ga do ne da sam bi da moine adjustment hai ade fellowship hai da fellowship hai ga di maintaining coordinate hai da gi respectful and the collegial relationship with opposing counsel hai opposing magi mamana ba ngasagi magi akto opposite okindo da ma yekna boin khandong na teba mana yamna madu coordinate relationship thamdana ibani mari yenari ba argument tawni only for this case kini pande di we are friend hai ba never ko sigi londa ne no fellowship hai machina sabel lemo advocacy ko si si yao ba okindo phabu oyani aduga aduna hujiki sabel lemo advocacy laire adu india ge afau ba koi gi renovate indian juris hai tare ko koi mai ma ming si kb krishna swami iyer ko shout kini man ama ghap chali sabel du da ai ohele mana phajaga jani mai ai china te kai TSCT tek tek ha ka de khoi gi english da haraga sensitivity need to navigate difficult courtroom situation hai courtroom situation si da yam difficult loi ba loi ma preparation taw yaroi kutak ta mana pothokar putho pum changi ba scientist ki type ta difficult loi ba courtroom situation du mana madu sensitively handle taw bunga bam changi ba madu ni tek hai ji mana hap chali ada khoina haraga lawyer ma gi cheng do magun ji yam draba da masigi sabe lemo advocacy ki tare tuma tek si ba ha ba ga nipan che mai skill loi duini ওরগা দি হাইরানি আকুই মানিপুর কনটেক্স হাইরগা মানে ইখরে ইয়ে পাইবে মিস ইবোন ওকিন দম ফাউনি ইবোন ওকিন দম ফাউনা তুদি ইয়ারো কো কাঙ্গে দি ইয়ারো কাঙ্গে ইজ নট রিলেটেড উইথ এডভোকেসি আদু কাঙ্গে নতব আকুই কি আর্গুমেন্ট তো দুইনি আর্গুমেন্ট উইথ রিজন মরম বিদুই আদু কি পোট মত মাইনা লাইনা কোন থামবে
1: মারক থা নজা কোলম টঙ্গল খচকে হ্যালো নাহারং কি কোঞ্জেল কি থরম নি কোল পাইবি রিবসি কানা নো হান সক তাকপিও
3: আই মিন তানিয়া তা ছিলাম কয়ে মিন তাহলে সামনা কেসাম পাতাগি নে
1: Okay, Kesampa Tagitania. Marupna Kuinga Sigitam Zariba Hiram, who is a career to the youth of Manipur, Haiba, Hiram Sida Oza, Yumnam Premananda, Lengsen Dona Labiri, Ozadagi Kariwafam, Kangbining Bage, Haibu, Tambu.
3: Aina Cluster Loraba Mahirwe, Amana Ligil Gilam Sida Mahima Sing Tangi, Haina Kanba Taragadi, Karam Karamba, Lissing the Takadagisi Kushikanganingba.
1: আমরা নুাই যাই তানিয়া কই কল তো বিরকপা দুগা থরম সরুক ইয়া বিরকপা ওজাদাগি পাওকুম সিং তামিন আছে থাকাচারি
0: আদু খাই ইয়াম ফজব কোশ্চেন নি কো মাই কে সাম্পানি পাতিম দে লাইতা বক সাম্পানি আদু নেব কো আদু গা খুশি কি সে
1: হয়
0: না সাইন হাই জাগি বিদু মাই না ইন্ডিয়া দা ফাও গিব সিং সি আকু কি লিডার ফ্রিডম স্ট্রাগল ইয়াং বি হবো থাই না ইন্ডিয়া গি ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট দা সি লয়ার গাক তিন রিডিং রোল লোরিস কোদো মা হাই বাদা খুই কি বাপুজি ফাদার অফ নেশন কো মহাত্মা গান্ধী জি লয়ার নি মই মাই গুরু হইবা মদন মোহন মাল বিআই লয়ার নি দাতে কি সুক আমু মই মানানা ফাও বা আকু নি সুম তোইন তাবা দাদা ভাই নাও জি হি অলসো লয়ার আদেগিদি মতিলাল নেহরু দুসু লয়ার আদে ইন্ডিয়া গে প্রাইম মিনিস্টার ওয়রম্ব পণ্ডিত জওহরলাল নেহরু সু লয়ার ইয়ংনি জি কো ইন্ডিয়া আসি দি লয়ার সিন সেমপনি বহাই আরি নে আদুনা তাকপদি মাগে রোল সে কনসিস্টেন্টলি ফ্রিডম স্ট্রাগল নিংখা তামগে মুভমেন্ট গে সুম হাওর লয়ার সিন কই গি দেবাক সি সেমনি লবু সু আইব আদু হায় না তোপ প্রফেশন কো না আন্ডারস্ট্যান্ড তো বনা তে লই মানে নেশন বিল্ডিং প্রসেস লই চলি নেবা চলগা সু লয়ার সি ইয়াম ইমপ্যাক্টফুল ওই হাইজাবনি আইন হাইজারি দি কাইনো হারাকান্দা আকুই গি রান তি তোবু সু লোখং গ তোরগদি মিদুনা মানু সঙ্গ কপিল সিবল গাছ লয়ার নে তাকি লয়ার্স কি মপান লাইতে তোম চক মচুখন চুগনি মানপুর সনালে হাইরে সনাথ তোদের ডিফ্রেন্ট থিং কো আর মানপুর আকুইসি তো লোক থাকতনি প্রেসিডেন্ট রুল লাই দেট অলসো ni article 356 ne ba constitution gi maniba thoiba iranga thoiba kholiba masi samasya si solution puroksi wakhai jai ta ga lo na tawdui ne koi na mayam tabi ba koi wahai dha ga rulop lo rulop lo de kaino hu ba so hai lo is above you hai ba ne aduna akoi lebak si mi ne rul taw na te akshi lo na rul taw ri ne lo gi niti niyom lo ma yeng biu ne akoi na sor hor ma dagi na tumba boksi lo ngap ta ni ni Low is a kangadi society the sin some lack is true low lack a name. Low and lack of sin sina, arm revolution game I'm tenabina, no matter revolution tobuto. Low revolution is the kind of peaceful without any.